0: बुझना, ओके ड्यूटी, ओके मेरी, ओके
1: एपीएच
0: आई
1: कॉट
0: थिंक, ओ आज দুজন ওর দুটি পাত, এই তো এখন আমি পেয়েছি গানটা আপনার, অসুবিধা নাই এখনই
1: থ্যাংক
0: প্লে
1: ইউ,
0: করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কল।
1: ওকে
0: কাহাঁ সে
1: শিওর,
0: আপ
1: দ্যাটস মাই
0: ফোর্থ,
1: মমস,
0: ও দ্যাটস সো সুইট,
1: দিস ইজ মাই মমস ফেভারিট সং, সো দ্যাটস ওয়াই আই
0: ওকে
1: এম জাস্ট ট্রাইং টু হিয়ার অ্যাগেন,
0: দ্যাটস
1: থ্যাংক
0: সো
1: ইউ,
0: নাইস, হিয়ার ইউ গো, এনজয়।